তার বাচক মা তান প্রেসিডেন্ট মালাদেবা ইব্রাহিম মোহাম্মদ সোলি যুগা তুরুত মিয়া পেকান ও চাপান সালামাত প্রশান প্রশান তরসবুত মপরিঙ্গাতি ডুয়া পুলু লিমা তাহুন পঙ্গ আব্রিয়ান পুবলিক মোদি ইয়ং মঞ্চাকু মাসা জাওয়াতানিয়া সবাগে কতুয়া মন্ত্রী নগারা বাগেন গুজরাত দান্তিগা পেরিওডে মাসা জাওয়াতানিয়া সবাগে প্রধানমন্ত্রী কদুতান বসাডান কনসুলাত ইন্ডিয়া ডিসালুডু দুনিয়া মলুনচুরকান কাম্পানিয়ে স্বচ্ছতাহি সেবা ডুয়ারিবু ডুয়াপুলো আনাম কমারিন পারা কপালা পরবাকিলান মমিপিন পঙ্গু চাপান ইকরার স্বচ্ছতা বাগি পারা স্থাপ মরেকা ডান মমিপিন কজ্ঞাতান বর্ষি বর্ষি ডি লিঙ্কুঙ্গান কান্তোর পরবাকিলান ডি বাকু দূতাবাসাদ ইন্ডিয়া উন্তুক আজারবাইজান অভয় কুমার মমিপিন পঙ্গু চাপান ইকরার বাগি পাড়া পেজাবাদ কদুতান প্রসাদ ডি ইসলান্ডিয়া পাড়া পেজাবাদ কদুতান প্রসাদ ইন্ডিয়া যুগামা লাকসানা কান কগ্যাতান বর্ষি বর্ষি কনসুলাত জেনারেল ইন্ডিয়া ডি জেডা আরব সৌদি যুগা মলুচুর কান কাম্পানি ইয়ং মঙ্গ গালা কান কবরসিয়ান তরসবুত আঙ্গোতা কদুতান প্রসাদ ইন্ডিয়া ডি মনরোভিয়া লিবেরিয়া যুগা মঙ্গু চাপকান ইকরার সাত পরবাকিলান তার সবুত মলনচুরকান কাম্পানি ইতু ডি লিবেরিয়া কনসুলাত জেনারেল ইন্ডিয়া ডি জাঞ্জিবার তঞ্জানিয়া মামুলায় কাম্পানি ডেগান উপাচারা পঙ্গু চাপান ইকরার ইয়ং ডি পিম্পিনোলে কনসুল জেনারেল কুমার প্রবীণ ডি হাডাপান পাড়া পজাওয়া ডান স্থাপ সেক্রেটারি লোহার নগরী বিক্রম মিস্ত্রি মলনচুরকান কাম্পানি ইনি ডি কান্তর প্রসাদ কমন্ত্রিয়ান লোয়ার নগরী ডি ইভুকোতা নগারা কাম্পানি ইনি বরলাংসুং ডরি তাঙ্গাল তুজু ব্লাস সেপ্টেম্বর হিঙ্গা ডুয়া অক্টোবর ডেগান তেমা স্বচ্ছতা মে সাহভাগ স্বচ্ছ ভারত বিকশিত ভারত ইয়া ইতু পার্টিসিপাসি ডালাম কবরসিহান ইন্ডিয়া বর্ষি ইন্ডিয়া মাজু ডালম চাওয়াং ওলা রাগা ক্রিকেট পুত্রা ইন্ডিয়া মন চাতাত কন কমনাঙ্গান তলাক তিগা লাভান নোল ডালম সরি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল মালাবান আফগানিস্তান ডেঙ্গান কমনাঙ্গান মায়াকিন কান সালিসি সরাতু ডুয়াপুলু তুজু রান পাড়া পড়তা নিঙ্গান কতিগা সকালিগুজ তরাকি ডি স্টাডিয়ন অরুণ জেটলি ডি ডেলহি তাডিমালম সতলা মন চাতাত কন স্কোর ইম্প্রেসিভ ডুয়ারাতু ডুয়াপুলু সাতু উন্তুক তুজু উইকেট ডালাম ডুয়াপুলু ওভার ইয়ং ডি তন্তুকান ইন্ডিয়া বড়হাসিল মলুম্পুকান সলরু পামাইন আফগানিস্তান ডেঙ্গান তোতাল স্কোর সমিলান পুলু আম্পা ডরি ডালাম আম্পাত পুল আম্পাত ব্লাস কোমা সাতু ওভার সকালি গুসমান চাতাত কান কমনাঙ্গান ক তুজু কমনাঙ্গান ক সবলাস মরে কা ডেঙ্গান সলিসি সরাতুস রান আত লবি ডালাম লাগা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল পুত্রা নীতিশ কুমার রেড্ডি ডান রবি বিষ্ণোই মাসিক মাসিক মঙ্গা মিল তিগা উইকেট অক্ষর পটেল মরাই ডুয়া উইকেট সমন্তারা জসপ্রীত বুমরা ডান যশ ঠাকুর মাসিক মাসিক মঙ্গ আমান কান সাতু উইকেট ক কালাহান ডেঙ্গান সলিসি সরাতু ডুয়াপুলু তুজু রান ইনি মরুপাকান ক কালাহান তর্বসার আফগানিস্তান ডালাম ফরমাত তরসবুত সডাঙ্কান তোতাল স্কোর সমিলান পুলু আম্পাত মরুপাকান ইয়ং তরন্ডা বাগি মরিকা সাত মঙ্গা ডাপি ইন্ডিয়া ডালাম প্রতানিঙ্গান টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল মালাম পাউ রেকর্ড রেকর্ড তরন্ডা মরিকা সবলুমিয়া ইয়া ইতু সরাতু সবলাস উন্তুক ডাপান উইকেট ডি ডুবাই পাটা পিয়ালা আসিয়া ডুয়ারি বুডুয়া পুলু ডুয়া সতলা মমনাঙ্কান উন্ডিয়ান ডান মমিলি উন্তুক মালাকুকান বোলিং তরলবি ডাহুলু ইন্ডিয়া মঙ্গাওয়ালি প্রতানিঙ্গান ডেঙ্গান সাঙ্গাত আগ্রেসিভ অভিষেক শর্মা তামপিল মেয়েরাং মঙ্গা ডাপি পাড়া বোলার আফগানিস্তান ডান মঞ্চিতাক্সরা তুস লাপান রান হাইয়া ডালাম তিগা পুলু লাপান বোলা সমন্তারা সঞ্জু স্যামসন ময়ুম্বাঙ্কা লিমা পুলু রান ইয়ং বারহারগা অভিষেক শর্মা ডি নবাদকান সবাগে পামায়ন তরবাইক সরি ইয়াইতু প্লেয়ার অফ দি সিরিজ সকালিগুস পামায়ন তরবাইক প্রতানিঙ্গান প্লেয়ার অফ দি ম্যাচ কামিউলাঙ্গি সারিবৃতা পন্তিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাম পোসিসিকান ইন্ডিয়া সভাগে পুসাত মানুফাক্তুর সেমি কন্ডুক্তুর ইয়ং আন্ডাল আচারা সচারা গ্লোবাল ডি তঙা ফেনোমেনা পলিতিসাসি রানতাই পাশো কমিটমেন্ট ইনভেস্টাসি সবসার সাতু লাখ করোড় রুপি তলা ডি তরিমা ডি বাবা প্রোগ্রাম সেমিকন ডুয়া কুমান নোল ইন্ডিয়া মনগাসকান আকান মঙ্গামিল সগালা লঙ্কা ইয়ং ডি পরলুকান উন্তুক মঞ্জামিন ক তাহানান এনার্জি সতলা আমেরিকা সরিকাত মঙ্গে সাহকান রাঞ্চাঙ্গান
undang-undang yang mengenakan tarif